0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি শ্রাবণী মুখার্জি। ব্যাংক অব জাপান বা বিওজে তার মুখ্য সুদের হার 1/4 শতাংশ পয়েন্ট বৃদ্ধি করে প্রায় 1.25% করার সিদ্ধান্ত নিয়েছে, যা গত প্রায় 31 বছরের মধ্যে সর্বোচ্চ। দুই দিনব্যাপী মুদ্রানীতি বৈঠক শেষে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এই বৃদ্ধির ঘোষণা দিয়েছে। 3 মাসের মধ্যে এটি প্রথম বৃদ্ধি এবং এর মাধ্যমে সুদের হার বাড়ানোর গতি আরও ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, বিওজে প্রায় প্রতি 6 মাস অন্তর সুদের হার বাড়িয়ে আসছে। এই সুদের হার বৃদ্ধি প্রত্যাশিত ছিল, কারণ তীব্র মূল্যবৃদ্ধির ঝুঁকি মোকাবিলার ইঙ্গিত দিয়েছিল ব্যাংকটি। গভর্নর উয়েদা কাজুও এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে এবং প্রশ্নের উত্তর দিতে দিনের শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। ইন্দোনেশিয়া জুড়ে একাধিক দাবানল ভয়াবহ রূপ নেওয়ায় জাপানের আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ আকাশপথে আগুন নেভানোর অভিযান শুরু করেছে। বুধবার এসডিএফ এর হেলিকপ্টারগুলো সমুদ্রের জল তুলে দাবানল কবলিত এলাকাগুলোতে আগুন নেভানোর উদ্দেশ্যে জল ঢেলেছে। এসডিএফ এর একজন কর্মকর্তা উল্লেখ করেছেন, এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় দৃশ্যমানতা অত্যন্ত সীমিত। এই পরিস্থিতিতে আকাশ থেকে জল ঢালা একটি অত্যন্ত কঠিন অভিযান। এর আগে জাপান সরকার অগ্নি নির্বাপনে যোগদানের জন্য 3টি হেলিকপ্টার বহনকারী একটি পরিবহন জাহাজ কালিমান্তানে পাঠিয়েছিল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই প্রথম এসডিএফ বিদেশে অগ্নি নির্বাপন অভিযানে অংশ নিল। ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত মোট এলাকার পরিমাণ কমপক্ষে 2000 বর্গ কিলোমিটার। জুলাই মাসে দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কিউশু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে পুনরায় চালু হয়েছে। কুমামো

এবং শিন মিনামাতা স্টেশনের মধ্যে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এটি ছিল লাইনটি স্থগিত থাকা সর্বশেষ অংশ। শুক্রবার সকালে 52 দিন পর প্রথমবারের মতো সম্পূর্ণ কিউশু শিনকানসেন লাইনে পরিষেবা পুনরায় চালু হয়। 28শে জুলাই ভূমিকম্পের পর কিউশু শিনকানসেন সমস্ত পরিষেবা স্থগিত করে। জুলাই মাসের শেষের দিকে হাকাতা এবং কুমামোতো স্টেশনের মধ্যে এবং 7ই অগস্ট শিন মিনামাতা এবং কাগোশিমা চুও স্টেশনের মধ্যে এই পরিষেবা পুনরায় চালু হয়। তবে রেললাইন ও অন্যান্য স্থাপনা সহ 1000-এরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হওয়ায় কুমামোতো এবং শিন মিনামাতা স্টেশনের মধ্যে পরিষেবা স্থগিত ছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাতিসংঘের মানবাধিকার মিশন বলেছে, চলতি বছরের শুরুতে দক্ষিণ ইরানের একটি স্কুলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। ইরান বিষয়ে মানবাধিকার পরিষদের একটি তথ্য অনুসন্ধানকারী দল বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের মিশন ফেব্রুয়ারি মাসে হরমুজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলার তদন্ত করেছিল, যে হামলায় শিশুসহ অন্তত 160 জন নিহত হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে মার্কিন সামরিক বাহিনী পুরনো তথ্যের ভিত্তিতে ভুলবশত তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। জাতিসংঘের তদন্তকারী দল উল্লেখ করেছে যে প্রাথমিক বিদ্যালয়টি ইরানের অভিজাত সামরিক ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের রূপান্তরিত স্থাপনায় পরিচালিত হচ্ছিল। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এটি একটি সামরিক লক্ষ্যবস্তু ছিল কি না তা যাচাই করার জন্য সম্ভাব্য সবকিছু করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং একটি বেসামরিক স্থাপনায় আঘাত হানার ব্যাপক ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও বিমান হামলাটি চালিয়েছে। মিশন জানায় তারা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যার উপর ভিত্তি করে তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র নির্বিচার হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে। সেই হামলার ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি বা আহত হওয়া কিংবা বেসামরিক স্থাপনার ক্ষতিসাধন হয়েছে। শনিবার নাগোয়া শহরে এশিয়ান গেমসের উদ্বোধনের আগে উত্তর কোরিয়ার ক্রীড়ামন্ত্রী জাপানে এসে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে প্রায় 8 বছরের মধ্যে এটি কোনো উত্তর কোরীয় মন্ত্রীর প্রথম সফর। কিম ইল গুককে বহন করা একটি বিমান বৃহস্পতিবার মধ্য জাপানের আইচি জেলার চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করেছে। পৌঁছানোর পর জাপানে বসবাসকারী কোরীয়দের সাধারণ সমিতির কর্মকর্তাদের সাথে করমর্দন করেন কিম। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় 80 জন মানুষ বিমানবন্দরের প্রস্থানপথে তাকে স্বাগত জানান। তিনি এর আগে 2018 সালের নভেম্বরে উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে অন্যান্য দেশের অলিম্পিক কমিটির সদস্যদের একটি বৈঠকে যোগ দিতে জাপান সফর করেছিলেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে জাপান নীতিগতভাবে উত্তর কোরীয়দের প্রবেশ করতে দেয় না, তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রীড়াবিদ ও অন্যদের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটানো হয়। এনএইচকে জানতে পেরেছে যে মার্কিন আলুর জন্য অভ্যন্তরীণ বাজার পুরোপুরি উন্মুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র আবারও জাপানের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্রসমূহ জানিয়েছে, চলতি মাসের শুরুতে জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়। রোগব্যাধি ও কীটপতঙ্গের উদ্বেগের কারণে টোকিও বেশিরভাগ কাঁচা আলুর আমদানি নিষিদ্ধ করে রেখেছে, তবে যুক্তরাষ্ট্রের অনুরোধে জাপানের কৃষি মন্ত্রণালয় এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। শুক্রবারের এক বৈঠকে মন্ত্রণালয় সংশ্লিষ্ট রোগ ও কীটপতঙ্গ শনাক্ত করবে বলে আশা করা হচ্ছে। এরপর তারা সুনির্দিষ্ট ঝুঁকি হ্রাসের ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করবে। মার্কিন আলু শিল্পের কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিতে জাপান অনেক বেশি সময় নিয়েছে। জাপানের আলু চাষি ও অন্যান্যরা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন, এটি দেশের কৃষিখাতের ওপর মারাত্মক আঘাত হানতে পারে। তবে মন্ত্রণালয় বলছে, তারা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই প্রক্রিয়াটি নিয়ে এগিয়ে যাচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World。
2: শুনছেন NHK World জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজ এ আসরে প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে শিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিমের একটি সাক্ষাৎকার প্রচার করা হবে। শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: সাক্ষাৎকার দিয়ে শুরু হোক আজকের আসর।
2: বাংলাদেশের একজন জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, আজ 13 সেপ্টেম্বর ফরিদা পারভিনের প্রথম মৃত্যুবার্ষিকী। এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিস থেকে আমরা গুণী এই শিল্পীর স্বামী এবং বাংলাদেশের প্রখ্যাত বাঁশিবাদক গাজী আব্দুল হাকিমের সাথে বিশেষ সাক্ষাৎকারে অনলাইনে কথা বলেছি এবং ফরিদা পারভিন স্মরণে কিছু আলাপচারিতা করেছি। গাজী আব্দুল হাকিম, এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই। লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ 13 সেপ্টেম্বর। ফরিদা পারভিন নেই, কিন্তু তার কাজ, তার সঙ্গীত রয়ে গেছে আমাদের মাঝে, এবং যতটুকু জানি আপনি এবং ফরিদা পারভিন একই মঞ্চে একই সাথে কাজ করতেন। তো আজ প্রায় এক বছর যাবত লালন সঙ্গীত অঙ্গনে ফরিদা পারভিনের যে শূন্যতা, এই বিষয়টিকে আপনি কিভাবে বর্ণনা করবেন?
3: ধন্যবাদ আপনাকে। ফরিদা পারভিন নেই আজকে এক বছর, এই শূন্যতা আগামী 100 বছরও কখনো পূরণ হওয়ার না। কিছু কিছু মানুষ আছে ক্ষণজন্মা, রবীন্দ্রনাথ, নজরুল, ফরিদা পারভিন, এটা যুগে যুগে বারবার আসবে না, মানে যে 100 বছরে একবার আসবে। তো এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। কিন্তু আমরা যেটা করছি, ফরিদা পারভিনের যে প্রতিষ্ঠিত যে অচিন পাখি সঙ্গীত একাডেমি এবং ফরিদা পারভিন ফাউন্ডেশন, ফরিদা পারভিনের অচিন পাখি সঙ্গীত একাডেমির মাধ্যমে আমরা চাচ্ছি যে লালনের গানগুলো একেবারে সর্বত্র ছড়ায় দেওয়ার জন্য, এবং অনেক ছাত্রছাত্রী আছে তারা শিখছে রেগুলার, আমরা চাচ্ছি যে লালনের অরিজিনাল এবং লালনের 100টি গান উনি ই করে গেছেন, মানে যে বাংলা নোটেশন করে গেছেন, তার ভিতরে 25টি বের করতে পারছি আমরা, উনি জীবদ্দশায় বের করে গেছেন, আর আরও 75টা রয়ে গেছে, ওটাও আমরা করব। এবং ফরিদা পারভিনের গাওয়া যত গান এই পর্যন্ত আমাদের কাছে আর্কাইভে আছে, সে সব গানগুলো আমরা চেষ্টা করব আস্তে আস্তে আস্তে স্টাফ নোটেশন এবং বাংলা নোটেশন সহকারে করার জন্য। এবং আমরা চাচ্ছি যে অচিন পাখির মাধ্যমে ফরিদা পারভিনের অরিজিনাল যে যে গায়কী, এই গায়কীটাকে পুরো আমরা অথেন্টিক মনে করি। এবং ফরিদা পারভিন তার একটা লালনের গানকে কুষ্টিয়ার আখড়ার থেকে এনে সারা পৃথিবীর মানুষের কাছে নিয়ে গেছেন। আর আমার সাথে যেটা যুগলবন্দি ছিল, এটা যুগলবন্দি বলতো সবাই, ফরিদা পারভিনের গান আর আমার বাঁশি, মানে একে অপরের পরিপূরক। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, মানে আমরা এই গানটাকে তো, গানের কথা, বাংলা কথা অনেক বোঝে না, কিন্তু বাঁশির তো সার্বজনীন, এটা সবাই বোঝে। তো মনে করেন, পাখি কখন জানি উড়ে যায়, বা পারে লয়ে যাওয়া মায়, যে এই যে গানগুলো যখন গাচ্ছে তখন মানুষের বুঝতে খুব অসুবিধে হয় না, যখন আমি ইন্টারলিউডগুলো বাজাচ্ছি বা পিলুডটা বাজাচ্ছি, তখন সাথে সাথে কিন্তু মানুষ বুঝতে পারে বাঁশি দিয়ে, বিদেশিরা। তো এই কাজগুলো আমরা করেছি। তো এখন যেটা করছি সেটা হলো, মানে যেহেতু ফরিদা পারভিন নেই এবং ফরিদা পারভিনের কোনো সাবস্টিটিউট নেই, এখন যারা আছে তারা তার ছাত্রী, তাদের মতন করে হয়তো গাইছে, কিন্তু ফরিদা পারভিনের মতো তো আর হচ্ছে না। আর ফরিদা পারভিন আর আমি একটা এমন একটা জায়গা উচ্চতায়, মানে লালনের গানকে পৌঁছানো গেছে সারা পৃথিবীতে, তো সেখানে একজন চলে গেছে আর একজন বেঁচে আছি, কিন্তু আমার একার পক্ষে তো গান গাওয়াটা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি যেটা করছি এখন, বাঁশি দিয়ে একটা ফিউশন করছি। বাঁশিতে ফরিদা পারভিন আমি আজকে একটা লাস্টের দিকে একটা গান বাজাবো, আমি আমরা কিভাবে করতাম আর কি, সেটা একটু নমুনা দেখানোর জন্যে, মানে যে আমি চাচ্ছি এখন, মানে যে তার গানগুলোকে বাঁশি দিয়ে বাজাবো, এইগুলো কাজগুলো বিভিন্ন অনুষ্ঠানে করার চেষ্টা করছি।
2: বুঝতে পেরেছি, আপনারা ফরিদা পারভিনের গানের স্টাফ নোটেশন নিয়ে কাজ করছেন এবং আপনাদের এই কাজের সাফল্য কামনা করি। গাজী আব্দুল হাকিম, 2011 সালের 11ই মার্চ জাপানে একটি বেশ বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে, এটি পূর্ব জাপান মহাভূমিকম্প নামেই বেশ পরিচিত। তো সেই মহাভূমিকম্পের পর আক্রান্ত এলাকার পুনর্গঠন প্রচেষ্টায় জনসমর্থন তৈরি করার উদ্দেশ্যে হানা ওয়া সাকু বা ফুল ফুটবি শিরোনামে একটি গান নির্মাণ করা হয়। পরবর্তীতে এই গানটিকে 2016 সালে এনএসকে বাংলা সার্ভিসের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বাংলা সংস্করণ তৈরি করা হয়। ফরিদা পারভিন এই গানে কণ্ঠ দিয়েছিলেন এবং আপনিও সেখানে বাঁশি বাজিয়েছেন।

0: শুনছিলেন ফরিদা পারভিনের কণ্ঠে হানাওয়া সাকু বা ফুল ফুটবে গানটির অংশবিশেষ। গাজী আব্দুল হাকিম, কেমন লেগেছিল গানটি যখন রেকর্ডিং করছিলেন সেদিন, আর ফরিদা পারভিনের সাথে সেদিনের বিশেষ কিছু স্মৃতি কি মনে পড়ে?
1: অনেক কিছু মনে পড়ে। এর আগেও আমরা জাপানে গেছি, জাপান ফাউন্ডেশন এবং ফরিদা পারভিন প্রজেক্ট কমিটি যৌথভাবে একটা অনুষ্ঠান করেছিল এবং এক মাস ছিলাম আমরা ওখানে। এক মাসে 28টা প্রোগ্রাম করেছিলাম স্কুল এবং বিভিন্ন জেলা শহরে, এবং জাপানের সাথে আমাদের সম্পর্কটা একেবারে সাংঘাতিক রকম, বন্ধুত্বের মতন। তো সেই জায়গা থেকে আমি বলি, ওই দিন যখন গানটা রেকর্ডিং হয় তখন মানে যে সে খুব আনন্দে এসেছিল ভিডিওতে, এবং একটা পর্যায়ে তো বাংলা কথা জাপানিজ সুর গানটা গাওয়া হতো, কিন্তু সেই গানটা যে এত জনপ্রিয় হবে সেটা আমরা বুঝিনি, কিন্তু সেখানে বেঁচে বেঁচে। এবং সে খুব জাপানের কথা শুনলেই সে একটু আরো অনেকগুলো কারণ আছে, 2008 সালে জাপানে উনি ফুকুওকা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তো এই সমস্ত কারণে জাপানের প্রতি তার একটা মায়া মমতা অন্যরকমের, এবং জাপানের প্রতি তার একটা অগাধ একটা ভালোবাসা বিশ্বাস ছিল।
0: গাজী আব্দুল হাকিম, 2008 সালে ফরিদা পারভিন ফুকুওকা এশীয় সাংস্কৃতিক পুরস্কার লাভ করেছেন জাপান থেকে, তো এই বিষয়ে কিছু বলবেন?
1: এ বিষয়ে তো অবশ্যই বলার কথা, এটা তো আমরা তখন বুঝিনি, আমরা তখন যে আমেরিকাতে ছিলাম। এর আগে একবার জাপান থেকে একটা গ্রুপ এসেছিলেন আমাদের জাপানে যাওয়ার কথা, ওই যে 2008 সালের 2007 সালের কথা এটা বলছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা প্রোগ্রামটা হচ্ছে না, আমরা তখন আমরা আমেরিকায় চলে গেছি, আমেরিকায় ছিলাম মানে কয়েক মাস আমেরিকাতে, 2-3 মাসের মতন। হঠাৎ করে মানে যে আমাদের ওখান থেকে টেলিফোন আসলো, তখন কিন্তু আমার এ আর রহমানের সঙ্গে আমার একটা ওইখানে সেরাটনে একটা মানে কনসার্ট হওয়ার কথা, এ আর রহমান সাহেব যে পিয়ানো বাজাবেন আর আমি বাঁশি বাজাবো। যখন আমাদেরকে বলা হলো যে অবশ্যই তোমাকে আসতে হবে, কারণ তোমাদের না আসলে এবং আমরা এটা অ্যানাউন্সমেন্ট করবো ফুকুওকা অ্যাওয়ার্ড, তখন আমরা বুঝিনি ফুকুওকা অ্যাওয়ার্ডটা কি। আমরা তাড়াহুড়ো করে একটা টিকিট করে আমরা দুইজনে চলে আসলাম আর কি, ওই যেদিন প্রোগ্রাম রিসেপশন হবে ওই দিনে আসলাম। এবং আমরা ওখানে যাওয়ার পরে ওখানে প্রিন্স প্রিন্সেস ছিলেন সেই অনুষ্ঠানে ফুকুওকা অ্যাওয়ার্ডে, তো সেখানে আমাদের কথা ছিল সময় গেলে সাধন হবে না এই গানটা আমরা করব। তো বিশ্বাস করবেন মানে যে জাপানিজ যে প্রিন্সেস এবং প্রিন্স সব কিছু বলতেছে, তোমার বাঁশি আমি বুঝি। তারপরে ওই অনুষ্ঠানের সময় যখন মানে যে সময় গেলে সাধন হবে না এই গানটা হচ্ছে, তখন উনি নিজের থেকে বলছেন যে ফুকুওকা অ্যাওয়ার্ড একটা হলো কেন, ফুকুওকা অ্যাওয়ার্ড দুইটা হওয়া উচিত ছিল। তো এইটা আমার মনে পড়ে খুব, এবং ফরিদা পারভিন ওই সময় অসম্ভব রকমের উত্ফুল্ল ছিল, খুব মনটা তার খুব ভরে গেল, এটা চিন্তা করা যায় না।
0: বুঝতে পেরেছি। গাজী আব্দুল হাকিম, বাংলাদেশে অসংখ্য মানুষ ফরিদা পারভিনের গানের ভক্ত, এবং অনেক নবীন শিল্পীর কাছেই তিনি একজন অনুপ্রেরণার উৎস বা বলতে পারি রোল মডেল, তো সেই সব ভক্ত এবং অনুরাগীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: বলবো ফরিদা পারভিনকে বাঁচিয়ে রাখতে হলে তার অচিন পাখি বাঁচাতে হবে, এবং সঙ্গীত আছে গুরুমুখী বিদ্যা, উনি প্রায় বলতেন সঠিক সুরে লালনের গান সঠিক সুরে গাইতে, এবং ফরিদা পারভিন যেভাবে গাইতেন অ্যাজ ইট ইজ ওইভাবে গাওয়ার চেষ্টা করলে খুব ভালো হয়, এইটি আমার বলবার। আর গাজী আব্দুল হাকিমও তো সারা জীবন বাঁচবে না, তিনি যে প্রজেক্টটা নিয়েছিলেন 100 গানের না আমি মনে করি 100 গানের আমরা স্বরলিপি করার চেষ্টা করব অচিন পাখির মাধ্যমে, আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার সবসময় মনের ভিতরে এখন যেটা যে জিনিসটা কাজ করে সেটা হলো ফরিদা পারভিনের গানগুলোকে আমি একটা পর একটা মানে যে তুলে রাখছি এক বাঁশি দিয়ে, এবং তার গানগুলো একই রকমভাবে আমরা যেভাবে গাইতাম দুইয়ের ভিতরে এক হয়ে গেছে। আগে তো দুইজন ছিলাম, একজন গাইছে একজন বাজাচ্ছে, আর এখন শুধু আমি বাজাচ্ছি, ফরিদা পারভিন আমার বাঁশির মধ্যেই আছে।
0: গাজী আব্দুল হাকিম, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অচিন পাখি সঙ্গীত একাডেমির যে কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
1: আপনাকেও ধন্যবাদ এবং এই বাংলা সার্ভিসকে ধন্যবাদ, কিন্তু আমি তার আগে ফরিদা পারভিনের একটা গান আমি বাজাবো, সময় গেলে সাধন হবে না। জি, সবাই ফৈজা পারভীনের জন্য দোয়া করবেন, অচিন পাখি সঙ্গীত একাডেমির জন্য দোয়া করবেন, এবং আমার জন্যও দোয়া করবেন বাসিটা যেন আমি যে কয়দিন বেঁচে আছি ফৈজা পারভীনের স্মৃতি ধরে রাখার জন্য আমি যেন অন্তত বাসিটা বাজায় যেতে পারি।

0: শুনছিলেন ফরিদা পারভীন স্মরণে বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার প্রদান করেছেন প্রয়াত শিল্পীর জীবনসঙ্গী এবং প্রখ্যাত বাঁশিবাদক গাজী আব্দুল হাকিম। ফরিদা পারভীনের সাক্ষাৎকার সহ হানাওয়া সাকু বা ফুল ফুটবে গানটির সম্পূর্ণ অংশ আমাদের ওয়েবসাইটে রয়েছে, আশা করছি আপনারা শুনবেন।
1: এতক্ষণ আমরা প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের স্বামী গাজী আব্দুল হাকিমের কথা ও তাঁর অপূর্ব বংশীবাদন শুনলাম। এবারে অন্য বিষয়,

0: এই ভিডিও ক্লিপের শিরোনাম ছিল হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্ণ। পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্তি উপলক্ষে 6 আগস্ট হিরোশিমায় বার্ষিক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাপানের সর্বত্র মানুষ ক্ষণিকের জন্য থেমে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন।
1: এরপর 10 আগস্ট ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্তি স্মরণ করল জাপান। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 81 বছর অতিক্রম হল 9 আগস্ট। নাগাসাকি শহরে আয়োজিত বার্ষিক শান্তি স্মারক আয়োজনে প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং 98টি দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পারমাণবিক অস্ত্র বিলোপ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বানে নাগাসাকি শহর দিনব্যাপী প্রার্থনা করেছে।
0: এবারে ভিডিও ক্লিপ নিয়ে বন্ধুদের প্রতিক্রিয়া পরিশোনাচ্ছি। জাপানের নাসু শিওবারা শহরের নাসু সেনবন মাতসু খামারের হাঁটার পথকে বর্ষাকালে রঙিন ছাতা দিয়ে সজ্জিত করা নিয়ে 25 জুন পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ, যা দেখে তপন বসাক ফেসবুকে লিখেছেন, অসাধারণ, খুব ভালো লাগলো। বন্ধু তপতি সরকার লিখেছেন, খামারের এই নতুন ছাতা নতুন সৌন্দর্যের অবতারণা করেছে, অসাধারণ, মন্তব্য সাইফুল ইসলামের। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, খুব সুন্দর, বাংলাদেশেও এখন বিভিন্ন পার্ক এবং রিসোর্টে এভাবে সাজাতে দেখা যাচ্ছে। শঙ্কর হালদারের মন্তব্য, ভিডিও ক্লিপটি দেখে এক দারুণ অভিজ্ঞতা হলো।
1: এরপর নীলফামারীর তারিফ হাসান বন্ধু লিখেছেন, সত্যি অসাধারণ একটি উদ্যোগ। বর্ষা অনেক সময় মানুষের মনকে বিষণ্ন করে তোলে, সেই বর্ষাকে রঙিন ছাতার সাজসজ্জায় উজ্জ্বল করে তোলা সত্যি প্রশংসার যোগ্য। আমার মনে হয় এর মধ্যে একটি সুন্দর বার্তাও আছে। জীবনে মেঘলা সময় আসতেই পারে, তবে সৃজনশীলতা থাকলে সেই সময়কেও রঙিন করে তোলা যায়। সুন্দর লিখেছেন বন্ধু, চমৎকার আপনার উপলব্ধি। এদিকে কথায় কথায় আসর শেষ করার সময় হলো। প্রিয় বন্ধু, আজকের আসরটি কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।